0: शब्द थियो प्रकाश मेहराको, संगीत कल्याणजी आनन्दजीको, स्वर सुरेश वाटकर अनि आशा भोसलेको। सुनुभयो चलचित्र इमानदारबाट।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: हवस् त श्रोता, चलचित्र आइनाबाट लता मंगेशकरको स्वरमा यस गीतसँगै अहिलेलाई भने पूरा हुन्छ फिल्म संगीतको प्रस्तुति। श्रोताहरू अहिले हुनुहुन्छ आकाशवाणीको खरसाङ केन्द्रसँग। अब अघिल्लो क्रममा समय भइरहेछ समाचारको। केही क्षणमै कोलकाता केन्द्रको बंगला समाचार रिले गरी यस केन्द्रबाट सुनाउनेछौ। जोडिरहनुहोला आकाशवाणीसँग।
1: খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করেছেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ধ্রুপদী ভাষা সংক্রান্ত পঠন পাঠনের জন্য পশ্চিমবঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সহ 5টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে উৎকর্ষ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। পাকিস্তান থেকে নিয়মিত অবৈধ অনুপ্রবেশে সহায়তা করার বিষয়ে তীব্র প্রতিবাদ জানাতে বিদেশ মন্ত্রক সেদেশের হাই কমিশনের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে। 19তম প্রবাসী ভারতীয় দিবস আগামী বছরের 7-9 জানুয়ারি কলকাতায় হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনের প্রচারের আজ শেষ দিন। এশিয়ান গেমসের আজ সমাপ্তি দিবস। 21টি সোনা, 27টি রূপ ও 37টি ব্রোঞ্জ পদক পেয়ে ভারত এবারের গেমসে চতুর্থ স্থান অধিকার করেছে। আর সে বিস্তারিত খবরে, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করেছেন। লোকসভার 21 জন এবং রাজ্যসভার 10 জন সদস্য নিয়ে গঠিত অর্থ বিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন বিজেপি সাংসদ ভর্তৃহরি মহতাব। বিদেশ বিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। রেলওয়ে বিষয়ক কমিটির নেতৃত্বে থাকবেন বিজেপি সাংসদ সুধীর গুপ্ত। লোকসভার সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে সার ও রাসায়নিক বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। কৃষি পশুপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ বিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন কংগ্রেস সাংসদ চরণজিৎ সিং চেন্নি। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ধ্রুপদী ভাষা সংক্রান্ত পঠন পাঠনের জন্য পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সহ 5টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সেন্টার অফ এক্সেলেন্স বা উৎকর্ষ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। উচ্চশিক্ষা বিভাগ ধ্রুপদী বাংলা, অসমীয়া, মারাঠি, পালি এবং প্রাকৃত ভাষার অধ্যয়নের জন্য এই 5টি উৎকর্ষ কেন্দ্র স্থাপন করবে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ছাড়াও আসামের তেজপুর বিশ্ববিদ্যালয়, পুনের ডেকান কলেজ, পোস্ট গ্রাজুয়েট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ওড়িশা এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ গুজরাটে উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলা হবে। পাকিস্তান থেকে নিয়মিত অবৈধ আন্তঃসীমান্ত অনুপ্রবেশে সহায়তা করার বিষয়ে

0: ভারতের তীব্র প্রতিবাদ জানাতে বিদেশ মন্ত্রক পাকিস্তানের হাই কমিশনের চার্লস ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে। এছাড়া শুক্রবার পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন ফিরোজপুর সেক্টরে একটি ঘটনা নিয়ে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ ভারত দ্ব্যর্থহীন ভাষায় প্রত্যাখ্যান করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, তিন ব্যক্তি অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল, আসন্ন নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি, মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত। এ ব্যাপারে পাক কর্তৃপক্ষকে প্রতিকারমূলক ব্যবস্থা নিতে পাকিস্তানকে আহ্বান জানানো হয়েছে। ১৯তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন আগামী বছরের ৭-৯ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করবে বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনের উদ্বোধন করবেন। সমাপ্তি অনুষ্ঠানে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ১৯১৫ সালের ৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে মহাত্মা গান্ধীর দেশে ফেরার স্মরণে ওই দিন প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়ে থাকে। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে সামনে রেখে ২৫ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কীভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন দিক নির্দেশ, একটি প্রতিবেদন।
1: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই এসেছে নতুন কৌশল এবং নতুন বার্তা। সরকার সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই এখন শুধু হামলার পর প্রতিক্রিয়া জানানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রতিরোধ, গোয়েন্দা তথ্য, প্রযুক্তি, আন্তর্জাতিক সহযোগিতা, সবকিছুকে একসঙ্গে নিয়ে তৈরি হচ্ছে নতুন কৌশল। তাই সন্ত্রাসের বিরুদ্ধে নিউ নর্মালের মূল লক্ষ্য আরো স্থিতিশীল পরিবেশ গড়ে তুলে বসুধৈব কুটুম্বকমের বার্তা সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়া, এমনই মনে করেন প্রাক্তন বায়ুসেনা আধিকারিক শ্যামল ভট্টাচার্য।
2: সারা পৃথিবীতেই এখন মানবতার সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই সন্ত্রাসবাদ। যেহেতু আমরা বসুধৈব কুটুম্বকমে বিশ্বাসী, সেই দেশের পক্ষে এই ধরনের সন্ত্রাসবাদ আমাদের এই মূল ভাবনা, যে জাতীয় মূল ভাবনার ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক। সন্ত্রাস মুক্ত ভারত আমাদের বসুধৈব কুটুম্বকমকে আরো সুউচ্চে তুলে ধরার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বর্তমান সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো অত্যন্ত সুচিন্তিত এবং দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের প্রচার শেষ হবে আজ। সব দলের প্রার্থীরাই এখন শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে ব্যস্ত। রেজিনগরে আজ বিজেপি, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর পাশাপাশি সিপিআইএম প্রার্থীরা বিভিন্ন এলাকায় জনসংযোগের পরিকল্পনা করছে। অন্যদিকে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে প্রচার বন্ধ রেখেছে আম জনতা উন্নয়ন পার্টি। এদিকে নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে আজ একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সকালে টেঙ্গুয়া মোড় থেকে নন্দীগ্রাম হাসপাতাল মোড় পর্যন্ত জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত থাকবেন তিনি। বিকেলে রাজা রামচক হাইস্কুল থেকে মীরের বাজার পর্যন্ত জনসংযোগ কর্মসূচি রয়েছে তার। অপরদিকে কংগ্রেস ও বাম প্রার্থীরা বাড়ি বাড়ি ভোট প্রচার সারবেন বলে দলীয় সূত্রে খবর। ইতিমধ্যেই নন্দীগ্রামে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। জওয়ানরা, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গ্রামে গ্রামে রুট মার্চ করতে শুরু করেছে। বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটি আসন থেকেই জয়ী হন। আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবিরও নওদা এবং রেজিনগর আসন থেকে জয়লাভ করেন। পরে নন্দীগ্রাম আসনটি শ্রী অধিকারী এবং রেজিনগর আসনটি হুমায়ুন কবির ছেড়ে দেওয়ায় ওই দুই কেন্দ্রে ৬ অক্টোবর মঙ্গলবার উপনির্বাচন হবে, গণনা ৯ তারিখ। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ কেরালাম, মাহে, তামিলনাড়ু, পুডুচেরি এবং কারাইকালে বিচ্ছিন্ন কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। IMD জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে মহারাষ্ট্রের মারাঠাওয়াড়া ও বিদর্ভের অবশিষ্ট অংশ, ছত্তিশগড় এবং তেলেঙ্গানা ও উত্তর কর্ণাটকের আরও কিছু এলাকা থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়ার অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। তামিলনাড়ু, পুডুচেরি, অন্ধ্রপ্রদেশ, কেরালা, কারাইকাল, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় আজ বজ্রপাত ও দমকা হাওয়া সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে কোঙ্কন ও গোয়ায় আগামীকাল পর্যন্ত গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেদেশের আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রদীপ জ্বালানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছেরকে আমন্ত্রণ জানিয়েছেন। ক্যাপ্টেন মাচ্ছেরের সঙ্গে টেলিফোনে বার্তালাপের সময় নেতানিয়াহু তাকে ভারত, ইসরায়েল এবং সমগ্র বিশ্বের নায়ক বলে অভিহিত করেন। মাঝ আকাশে সহযোগী পাইলটের হামলা রুখে দিয়ে তিনি অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছেন বলে নেতানিয়াহু জানান। তিনি ক্যাপ্টেন মাচ্ছেরের দ্রুত আরোগ্য কামনা করেন। মার্কিন উপবিদেশ সচিব ক্রিস্টোফার ল্যান্ডো ফ্লাই দুবাইয়ের বিমানকে বিপদমুক্ত করার জন্য ভারতীয় পাইলট স্মিথ মাচ্ছেরের উচ্চ প্রশংসা করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ক্রমবর্ধমান মার্কিন চাপ এবং নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান একটি নতুন ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় পেজেস্কিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিকাঠামো ধ্বংস করে ইরানি জনগণের ওপর চাপ সৃষ্টির অভিযোগ করেছেন। তিনি বলেন, সরকারি উদ্যোগে এবং জনগণের সহায়তায় মার্কিন অভিসন্ধি সফল হয়নি। একটি এয়ার অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে বারমুডা উপকূলের কাছে জরুরি অবতরণের সংকেত দেওয়ার পর নিখোঁজ হয়ে গেছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের তথ্য অনুযায়ী ক্যানাডার এই এয়ার অ্যাম্বুলেন্সটি বারমুডার এল এফ ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ক্যানাডার পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইন্দোনেশিয়ার সুম্বাওয়াতে আজ সকালে ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.9, তবে এই বিপর্যয়ে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আর এবার এশিয়ান গেমসের খবর। স্টেডিয়ামে দু সপ্তাহব্যাপী এশিয়ান গেমসের আজ সমাপ্তি দিবস। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শুরু হবে ভারতীয় শুটিং তারকা নিরু ধান্দা, উল্লেখ্য 21টি সোনা, 27টি রূপো এবং 37টি ব্রোঞ্জ পদক নিয়ে মোট 85টি পদক পেয়ে ভারত এবারের গেমসে চতুর্থ স্থান অধিকার করেছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করেছেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ধ্রুপদী ভাষা সংক্রান্ত পঠন পাঠনের জন্য পশ্চিমবঙ্গের থেকে নিয়মিত অবৈধ অনুপ্রবেশে সহায়তা করার বিষয়ে তীব্র প্রতি জানাতে বিদেশ মন্ত্রক সেদেশের হাই কমিশনের এরপর স্থানীয় সংবাদ 10:10।
3: यो आकाशवाणी खरसाङ हो। प्रादेशिक समाचार सीमा क्षेत्रबाट सुन्नुहोस्। उन्नाइसौ प्रवासी भारतीय दिवस सम्मेलन आगामी वर्षको 7-9 जनवरीसम्म पश्चिम बंगालको कोलकातामा आयोजना हुनेछ। विदेश मन्त्रालयले पश्चिम बंगाल सरकारसँगको सहकार्यमा यो सम्मेलनको आयोजना गर्नेछ। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले सम्मेलनको उद्घाटन गर्नुहुनेछ। राष्ट्रपति द्रौपदी मुर्मूले प्रवासी भारतीय सम्मान पुरस्कार प्रदान गर्नुका साथै समापन पत्रको अध्यक्षता गर्नुहुनेछ। सम्मेलनको एक भागका रूपमा युवा प्रवासी भारतीय दिवस पनि आयोजना गरिनेछ। यसमा विश्वभरिका भारतीय मूलका युवा कारोबारी, पेशावर, शिक्षाविद र नवाचारसित सम्बन्धित मानिसहरूको सहभागिता रहनेछ। विदेश मन्त्रालयका अनुसार सन् 1915 को 9 जनवरीमा दक्षिण अफ्रिकाबाट भारत फर्किएका महात्मा गान्धीको सम्मानमा प्रवासी भारतीय दिवस मनाइन्छ। यस कार्यक्रमको 19 औं संस्करणले विश्वभरि छरिएर रहेका भारतीय समुदाय डाइस्पोरा र भारतबीचको सम्बन्धलाई अझ सुदृढ बनाउनका साथै भारत र विश्वमा उनीहरूले पुर्याएको योगदानलाई उजागर गर्नमा केन्द्रित हुनेछ। पश्चिम बंगालको नन्दीग्राम र रेजिन नगरमा हुने विधानसभा उपचुनावको प्रचारको आज अन्तिम दिन हो। मतदान आगामी मंगलबार 6 अक्टोबरमा हुनेछ। मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले आज नन्दीग्राममा भाजपा उम्मेद्वार हासी रानी रथको समर्थनमा आयोजित विभिन्न कार्यक्रमहरूमा सहभागिता जनाउनुहुनेछ। दुवै विधानसभा निर्वाचन क्षेत्रमा केन्द्रीय सुरक्षा बलहरू आइपुग्न थालेका छन्। मतदान अघि सुरक्षा सुनिश्चित गर्न पुलिस र केन्द्रीय सुरक्षा बलका जवानहरूले गाउँ गाउँमा गस्ती गरिरहेका छन्। राज्यको मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले दुर्गा पूजाको अवसरमा राज्यको जनताका लागि विशेष राशन प्याकेजको घोषणा गर्नुभएको छ। मुख्यमन्त्रीले भन्नुभयो, यसपल्ट चाडपर्वको समय समयमा लगभग 2 करोड परिवारलाई सहुलियत दरमा खाद्य

0: समाचार तुलसार शर्माबाट सुन्नुहोस्। सर्वप्रथम मुख्य समाचार। उपराष्ट्रपतिले देशका संस्थाहरू सूक्ष्म लघु तथा मध्यम उद्यम र स्टार्टअपहरूको सुदृढीकरणबाट नै विकसित भारतको निर्माण हुने बताउनु भएको छ। प्रधानमन्त्री सेतु योजनाले आज आफ्नो एक वर्ष पूरा गरेको छ। विदेश मन्त्रीले अन्तर्राष्ट्रिय शान्ति तथा सुरक्षा आपूर्ति श्रृङ्खलाको लचिलोपन र सम्पर्क सुविधालाई उदीयमान तथा मध्यम स्तरीय शक्तिहरूका लागि महत्त्वपूर्ण कार्यसूची रहेको बताउनुभयो। अनि कार्मिक लोक शिकायत तथा पेन्सन मन्त्री डाक्टर जितेन्द्र सिंहले भोलि नयाँ दिल्लीमा 17 पेन्सन अदालतको अध्यक्षता गर्नुहुनेछ। अब समाचार विस्तारमा। उपराष्ट्रपति सीपी राधाकृष्णनले देशका संस्थाहरू सूक्ष्म लघु तथा मध्यम उद्यम र स्टार्टअपहरूको सुदृढीकरणबाट नै विकसित भारतको निर्माण हुने बताउनु भएको छ। नयाँ दिल्लीमा इन्स्टिट्युट अफ कम्पनी सेक्रेटरिज अफ इन्डियाको 58 स्थापना दिवस समारोहलाई सम्बोधन गर्दै उहाँले लगानीकर्ताको विश्वास हासिल गरेर मात्र देशले प्रगति गर्न सक्ने बताउनुभयो। उपराष्ट्रपतिले भारत विश्वका सबैभन्दा तीव्र गतिमा बढिरहेका अर्थतन्त्रहरूमध्ये एक रहेको र देश तीव्र रूपमा भइरहेको प्राविधिक परिवर्तनको युगमा प्रवेश गरिरहेको बताउनुभयो। श्री राधाकृष्णनले देशमा उत्कृष्ट कर्पोरेट सुशासनलाई प्रवर्धन गर्न संस्थाले पुर्याएको योगदान सराहनीय रहेको बताउनुभयो। उहाँले संस्थानले दिगो विकासको क्षेत्रमा विश्वव्यापी मापदण्ड स्थापित गरेको उल्लेख गर्नुभयो। प्रधानमन्त्री सेतु योजनाले आज आफ्नो एक वर्ष पूरा गरेको छ। यस योजना मार्फत उन्नत औद्योगिक प्रशिक्षण संस्थान अर्थात् आइटीआईका माध्यमबाट सीप विकास तथा रोजगारीका सम्भावनाहरू बढाइन्छ। कौशल विकास तथा उद्यमशीलता मन्त्रालयको यो योजना गत वर्ष आजकै दिन सुरु गरिएको थियो। यसको उद्देश्य शासन व्यवस्थामा उद्योग क्षेत्रको सहभागिता सुदृढ बनाउनु, प्रशिक्षण प्रणालीलाई अझ प्रभावकारी बनाउनु तथा रोजगारीको बदलिदो आवश्यकता अनुसार पाठ्यक्रमलाई प्रवर्धन गर्नु रहेको छ। उपराष्ट्रपति सीपी राधाकृष्णन र प्रधानमन्त्री नरेन्द्र मोदीले स्वतन्त्रता सेनानी श्यामजी कृष्ण वर्मालाई उहाँको जन्म जयन्तीका अवसरमा श्रद्धाञ्जली अर्पण गर्नुभएको छ। उपराष्ट्रपतिले सामाजिक सञ्जालमा गर्नुभएको पोस्टमा भारतीय जनमानसमा क्रान्तिकारी राष्ट्रवादको भावना जगाउन र त्यसलाई प्रवर्धन गर्न श्री कृष्ण वर्माले गर्नुभएको अथक प्रयास भारतको स्वतन्त्रता सङ्ग्रामको अभिन्न हिस्सा रहेको बताउनु भएको छ। श्री राधाकृष्णनले श्री कृष्ण वर्माको जीवन र बलिदानले पुस्तौं पुस्तालाई साहस र समर्पणका साथ राष्ट्र सेवाका लागि प्रेरित गरिरहेको पनि बताउनु भएको छ। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले श्यामजी कृष्ण वर्माले आफ्नो सम्पूर्ण जीवन भारतको स्वतन्त्रताका लागि समर्पित गर्नुभएको र मातृभूमिको रक्षाप्रतिको उहाँको निष्ठालाई सधैँ स्मरण गरिने बताउनु भएको छ। विदेश मन्त्री डाक्टर सुब्रमण्यम जयशंकरले अन्तर्राष्ट्रिय शान्ति तथा सुरक्षा आपूर्ति श्रृङ्खलाको लचिलोपन र सम्पर्क सुविधालाई उदीयमान तथा मध्यम स्तरीय शक्तिहरूका लागि महत्त्वपूर्ण कार्यसूची रहेको बताउनु भएको छ। नयाँ दिल्लीमा आज आयोजित 62 म्युनिक सुरक्षा सम्मेलनमा डाक्टर जयशंकरले उदीयमान तथा मध्यम स्तरीय देशहरू ग्लोबल साउथ र ग्लोबल नर्थ दुवैबाट रहेको बताउनुभयो। उहाँले यी देशहरूको लक्ष्य समान रहेको र यो विषय आगामी दिनमा निकै सान्दर्भिक हुने बताउनुभयो। विदेश मन्त्रीले विश्व परिवर्तन भइरहेको, यसको कार्यसूची र परिदृश्य पनि बदलिँदै गएको तथा उदीयमान र मध्यम स्तरीय देशहरूबीच सहकार्यका लागि महत्त्वपूर्ण कार्यसूचीहरू अगाडि आइरहेको बताउनुभयो।
1: There is today a substantial agenda for emerging and middle powers to cooperate. The world is changing, its agenda is changing, the landscape is changing, the architecture is changing. And I'm very glad today that we have this issue as a starting point before us, because I hope that it would give our gathering a stronger purpose and a clearer direction.
0: कार्मिक लोक शिकायत तथा पेन्सन मन्त्री डाक्टर जितेन्द्र सिंहले भोलि नयाँ दिल्लीमा 17 पेन्सन अदालतको अध्यक्षता गर्नुहुनेछ। यस अवसरमा 80 वर्षभन्दा बढी उमेरका सुपर सिनियर पेन्सन भोगी तथा पारिवारिक पेन्सन भोगीहरूका 897 दीर्घकालीन गुनासाहरूको समाधान गरिनेछ। डाक्टर सिंहले यस वर्ष 13 मेमा आयोजित 16 पेन्सन अदालतका सफलता का कथाहरू समेटिएका छोटा पोस्टहरू सार्वजनिक गर्नुहुनेछ। यस अवसरमा पारिवारिक पेन्सन भोगीहरूसँग सम्बन्धित विषयमा प्राय सोधिने प्रश्नहरू र तिनका उत्तरहरू समेटिएको पुस्तिकाको पनि विमोचन गरिनेछ। मन्त्रालयका अनुसार सन् 2017 पेन्सन अदालत सुरु भएदेखि हालसम्म आयोजित 16 पेन्सन अदालतमा कुल 28,797 गुनासामध्ये 20,676 गुनासाको तत्कालै समाधान गरिएको छ। समाचार आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्छ। ताजा समाचारको हरेक अपडेटसँग जोडिनुहोस् हाम्रो आधिकारिक एक्स ह्यान्डल @airnews_gantok र फेसबुक पेज आकाशवाणी न्युज गान्तोकलाई फलो गर्न नबिर्सिनुहोस्। उपराष्ट्रपति श्री पी राधाकृष्णनले एसियाली खेलकुदका 85 पदक सहित चौथो स्थान हासिल गरेकोमा भारतीय टोलीलाई बधाई दिनुभएको छ। भारतले प्रतियोगितामा 21 स्वर्ण, 27 रजत र 37 कांस्य पदक जितेको छ। सामाजिक सञ्जालमा आफ्नो सन्देश मार्फत उपराष्ट्रपतिले पदक विजेता खेलाडीहरू, प्रशिक्षकहरू, सहयोगी कर्मचारी, अधिकारीहरू तथा सम्पूर्ण भारतीय टोलीको उत्कृष्ट प्रदर्शनको प्रशंसा गर्नुभएको छ। उहाँले खेलाडीहरूको यो प्रदर्शनले खेलकुदको क्षेत्रमा भारतको बढ्दो प्रतिष्ठा र निरन्तर उत्कृष्टतालाई प्रतिबिम्बित गर्ने बताउनु भएको छ। वायु गुणस्तर व्यवस्थापन आयोग C1UM ले दिल्लीमा सडकमा रहेको धुलो तथा सफाई व्यवस्थाको निरीक्षण गरेको छ। यस क्रममा 35 किलोमिटर लामो 25 सडक मार्गको निरीक्षण गरिएको छ। पर्यावरण, वन तथा जलवायु परिवर्तन मन्त्रालयका अनुसार लोक निर्माण विभाग अन्तर्गत रहेका यी सडकहरूको निरीक्षणका क्रममा 17 स्थानमा नियम उल्लङ्घन भएको पाइएको छ। तीमध्ये निर्माण तथा भत्काउने कार्यबाट निस्किएको फोहोर तथा मलवा थुप्रिनु र सडकमा अत्यधिक धुलो हुनु प्रमुख रहेका छन्। आयोगले लोक निर्माण विभाग तथा सम्बन्धित निकायहरूलाई धुलो नियन्त्रणका लागि प्राथमिकताका आधारमा सुधारात्मक कदम चाल्न निर्देश दिएको छ। शिक्षा मन्त्रालयले शास्त्रीय भाषाहरूको अध्ययनका लागि 5 उत्कृष्टता केन्द्र स्थापना गर्न स्वीकृति दिएको छ। उच्च शिक्षा विभागका अनुसार यी केन्द्रहरू शास्त्रीय असमिया, शास्त्रीय बङ्गाली, शास्त्रीय मराठी, शास्त्रीय पाली र शास्त्रीय प्राकृत भाषाको अध्ययनका लागि स्थापना गरिनेछन्। यी केन्द्रहरूमा शास्त्रीय भाषाहरूबारे उच्च स्तरीय अनुसन्धान गरिनेछ। साथै ती भाषाहरूको साहित्य तथा भाषिक सम्पदाको संरक्षण र त्यसलाई डिजिटल रूपमा उपलब्ध गराउने काम पनि गरिनेछ। अन्त्यमा मुख्य समाचार फेरि एकपल्ट। उपराष्ट्रपतिले देशका संस्थाहरू सूक्ष्म, लघु तथा मध्यम उद्यम र स्टार्टअपहरूको सुदृढीकरणबाट नै विकसित भारतको निर्माण हुने बताउनु भएको छ। प्रधानमन्त्री सेतु योजनाले आज आफ्नो 1 पूरा गरेको छ। विदेश मन्त्रीले अन्तर्राष्ट्रिय शान्ति तथा सुरक्षा
2: विदेश मन्त्री डক্টর এস জয়শঙ্কর বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা উদীয়মান ও মাঝারি শক্তিধর দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজ নতুন দিল্লিতে 62তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে শক্তিশালী প্রতিষ্ঠান ও সুষ্ঠু শাসন ব্যবস্থা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ ডিজিটাল সহ সব ধরনের পরিকাঠামো। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5টি বিধানসভা আসনে এবং আসামের 1টি লোকসভা আসনে উপনির্বাচনের ভোট প্রচার আজ শেষ হয়েছে। মঙ্গলবার ভোটগ্রহণ এবং শুক্রবার ভোটগণনা। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 2.0 আওতায় অন্ধ্রপ্রদেশকে 3 লক্ষ বাড়ির জন্য 3,600 কোটি টাকার প্রথম কিস্তির অর্থ দিয়েছেন। জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হল 2026 এশিয়ান গেমস। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করেন শুটার নীরু ধান্দা। ভারত 21টি সোনা, 27টি রূপো ও 37টি ব্রোঞ্জ সহ মোট 85টি পদক জয় করে সামগ্রিক পদক তালিকায় এবার চতুর্থ স্থান অধিকার করেছে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, সংযোগ ব্যবস্থা এবং সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতা উদীয়মান ও মাঝারি শক্তিধর দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজ নতুন দিল্লিতে আয়োজিত 62তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে বলেন, গ্লোবাল সাউথ এবং গ্লোবাল নর্থ উভয় অঞ্চলের উদীয়মান ও মধ্যম সারির শক্তিগুলো বিশ্ব মঞ্চে নিজেদের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা বাড়ানোর লক্ষ্যে ঐক্যবদ্ধ।
3: There are countries who are emerging from colonization, whose economies are growing. India is a good example of that. But there are also countries which are emerging from what has been the comfort of an alliance structure till now. So one category of emerging countries you can say are from the global south, and one category are from the global north. Both are emerging in different ways. And what is common between them is the desire to be more relevant, to make a greater impact.
2: ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেন যে উদীয়মান ও মাঝারি শক্তিধর শক্তিগুলোকে নিয়ে যে আলোচনার সূত্রপাত হয়েছে তার মূলে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন, চীনের উত্থান এবং পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি। এই শক্তিগুলোর কৌশল হলো ঝুঁকি কমানো, বৈচিত্র্য আনা এবং নির্দিষ্ট লক্ষ্য বা এজেন্ডা ভিত্তিক সহযোগিতা গড়ে তোলা। তিনি আরও বলেন, এর ফলে বহুমুখী জোট এবং ছোট ছোট গোষ্ঠীর উদ্ভব ঘটছে। তিনি একটি প্রতিষ্ঠিত বা শক্তিশালী শক্তির সাথে উদীয়মান ও মধ্যম সারির শক্তির সহযোগিতার উদাহরণ হিসেবে কোয়াডের কথা উল্লেখ করেন। সংযোগ ব্যবস্থার ক্ষেত্রে তিনি ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ সংযোগ করিডর, আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডর এবং নর্দার্ন সি রুটের কথা তুলে ধরেন। ডক্টর জয়শঙ্কর ব্রিক্স সম্পর্কে বলেন যে এর মাধ্যমে বোঝা যায় একক কণ্ঠস্বরের চেয়ে সম্মিলিত কণ্ঠস্বর অনেক বেশি শক্তিশালী। মিউনিক নিরাপত্তা সম্মেলনের সভাপতি উলফ গ্যাং ইশিঞ্জার এবং জার্মানির ফেডারেল পররাষ্ট্র দপ্তরের স্টেট সেক্রেটারি বার্নার্ড কোটসের সঙ্গে আলাপচারিতায় ডক্টর জয়শঙ্কর বলেন যে ঐতিহাসিকভাবে ভারত ইউরোপের বড় দেশগুলোর দিকেই বেশি মনোযোগ দিত, তবে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। বর্তমানে ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রক্রিয়া রয়েছে। তিনি আরও বলেন, উন্নত উৎপাদন ব্যবস্থা, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ প্রযুক্তির মতো ক্ষেত্রগুলোতে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অংশীদারিত্ব আরও বৃদ্ধি পেতে পারে। এছাড়া ভারতের অনেক প্রতিরক্ষা বিষয়ক স্টার্ট আপ এবং বিদেশে অংশীদার খুঁজে পেয়েছে এবং প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি দ্রুত গতিতে বাড়ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, কর্পোরেট শাসন ব্যবস্থা হল আধুনিক অর্থনীতির এক অদৃশ্য পরিকাঠামো। নতুন দিল্লিতে আজ ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া ICSI এর 58তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে শক্তিশালী প্রতিষ্ঠান ও সুষ্ঠু শাসন ব্যবস্থা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ ডিজিটাল পরিকাঠামো সহ সব ধরনের পরিকাঠামো। শ্রী রাধাকৃষ্ণন আরও বলেন, ধারাবাহিক অর্থনৈতিক অগ্রগতির জন্য বিনিয়োগকারীদের আস্থা অত্যন্ত জরুরি। ভারত বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং একই সঙ্গে দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির এক নতুন যুগে প্রবেশ করছে।
4: Our country stands as one of the fastest growing economies of the world while simultaneously entering an era of rapid technological advancement. From fragile 5 economy, we become the 4th largest economy and I am sure soon we are going to be the 3rd largest economy of the world.
2: দেশে সুকর্পোরেট শাসন ব্যবস্থার প্রসারে এই প্রতিষ্ঠানের অবদানের ভূয়সী প্রশংসা করেন শ্রী রাধাকৃষ্ণন। তিনি আরও বলেন, ভারতের লক্ষ্য হওয়া উচিত বিশ্বের বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠা, অন্যদের উপর নিজেদের শর্ত চাপিয়ে দেওয়ার জন্য নয়, বরং যাতে অন্য কেউ ভারতের উপর কোনো অবাঞ্ছিত শর্ত চাপাতে না পারে। তামিলনাড়ু, পুদুচেরি ও পশ্চিমবঙ্গের 5টি বিধানসভা আসনে এবং আসামের 1টি লোকসভা আসনে উপনির্বাচনের ভোট প্রচার আজ শেষ হয়েছে। এই 6টি আসনে মঙ্গলবার ভোটগ্রহণ এবং শুক্রবার ভোট গণনা। যেসব বিধানসভা আসনে ভোট হতে চলেছে সেগুলি হল তামিলনাড়ুর মাদুরান্তকম ও ধারাপুরম, পুদুচেরির থাট্টাঞ্চাভাধি এবং পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম। এছাড়া আসামের নগাঁও লোকসভা কেন্দ্রেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট বিধায়কদের পদত্যাগের ফলে বিধানসভার আসনগুলো এবং কংগ্রেস নেতা প্রদ্যুৎ বরদলৈয়ের পদত্যাগের ফলে নগাঁও লোকসভা আসনটি শূন্য হয়েছিল। উত্তরাখণ্ডে রাজ্যসভার আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনে বিজেপি দীনেশ আর্যকে দলের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। পাশাপাশি পশ্চিমবঙ্গে রাজ্যসভার উপনির্বাচনের জন্য বিজেপি রুক্মিণী ওরফে কোয়েল মল্লিকের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি এই নামগুলোর অনুমোদন দিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 2.0 এর আওতায় অন্ধ্রপ্রদেশকে 3 লক্ষ বাড়ির জন্য 3,600 কোটি টাকা দিয়েছেন। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে গুন্টুর জেলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও শ্রী চৌহান দেশের প্রথম 3D কংক্রিট প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই প্রকল্পের আওতায় 14 কোটি টাকা ব্যয়ে 177টি বাড়ি নির্মাণ করা হবে।
5: केंद्र सरकार ने प्रधानमंत्री जी के आशीर्वाद से 3 लाख मकान बनाने की पहली किस्त आंध्र प्रदेश के गरीबों को समर्पित की है। 100% मकान गरीबों को बनाने में आपके साथ भारत सरकार खड़ी है प्रधानमंत्री जी के नेतृत्व में। 3D कंक्रीट प्रिंटिंग टेक्नोलॉजी, एक नई टेक्नोलॉजी से ये मकान हम बनाने वाले हैं कि ये मकान 6 महीने के अंदर कम्प्लीट हो, उसमें लागत भी कम आए।
2: সমাবেশে শ্রী চৌহান বলেন, রাজ্য জুড়ে উন্নয়ন ত্বরান্বিত করতে এবং অন্ধ্রপ্রদেশকে দেশের 1 নম্বর রাজ্যে পরিণত করতে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করছে। তিনি জানান, আধিকারিকরা প্রাথমিকভাবে 76,000টি বাড়ির জন্য অর্থ বরাদ্দের প্রস্তাব দিয়েছিলেন, তবে রাজ্যের প্রতিটি দরিদ্র পরিবার যাতে একটি স্থায়ী বাড়ি পায় তা নিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর অনুরোধের প্রেক্ষিতে এই বরাদ্দের সংখ্যা বাড়িয়ে 3 লক্ষ করা হয়েছে। ফ্লাই দুবাই বিমান দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মচ্ছরের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনায় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের আসানসোলে আজ এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধুমোমেন কলিয়ারি এলাকার ঐতিহ্যবাহী শিব মন্দির প্রাঙ্গণে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ ও হোমযজ্ঞ অনুষ্ঠিত হয়। বৈদিক মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত এই প্রার্থনা সভায় আসানসোলের সাধারণ মানুষ, পুণ্যার্থী ও বহু সংখ্যায় মহিলারা সমবেত হন। কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আগামীকাল নতুন দিল্লিতে 17 পেনশন আদালতে সভাপতিত্ব করবেন। মন্ত্রক জানিয়েছে, অতিপ্রবীণ পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের দীর্ঘদিনের অমীমাংসিত 897টি অভিযোগের সুরাহার বিষয়টি এতে বিবেচনা করা হবে। বাঙালি বারাণসীর বাঙালিটোলায় কোচবিহার মহারাজার দেবোত্তর ট্রাস্টের জমিতে একটি সাংস্কৃতিক কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ ভবন গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বিজেপি। দলের রাজ্যসভা সাংসদ ও রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুনীল বনসল আজ বারাণসীতে এই প্রস্তাবের বাস্তব পরিস্থিতি পর্যালোচনা ও সম্ভাব্য উন্নয়নমূলক কাজের রূপরেখা সরজমিনে খতিয়ে দেখেন। শ্রী ভট্টাচার্য বলেন, বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। নাগোয়ার মিজুহু পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো 2026 এশিয়ান গেমস। ফলে 43টি ইভেন্ট সহ 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা জমজমাট এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটল। এশিয়ান গেমসের এই স্মরণীয় আসরের সমাপ্তি ঘোষণা করেন অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার সভাপতি। উদ্বোধনী আসর থেকে চলে আসা ঐতিহ্যবাহী মশাল ও পতাকা কাতারের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। কাতার 2030 সালে দোহায় পরবর্তী এশিয়ান গেমসের আয়োজন করবে। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করেন শুটার নিরু ধান্দা, যিনি এই গেমসে 2টি সোনা ও 1টি রূপো জিতেছিলেন। ভারত 21টি সোনা, 27টি রূপো ও 37টি ব্রোঞ্জ সহ মোট 85টি পদক জয় করে সামগ্রিক পদক তালিকায় 4র্থ স্থান অধিকার করেছে। অবশিষ্ট ভারতীয় দল ইরানি কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। শ্রীনগরের শের-ই কাশ্মীর স্টেডিয়ামে আজ 4র্থ দিনে অবশিষ্ট ভারতীয় দল 167 রানে জম্মু কাশ্মীরকে পরাজিত করেছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা উদীয়মান ও মাঝারি শক্তিধর দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজ নতুন দিল্লিতে 62তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।
6: श्रोताहरू प्रस्तुत छ भुटानी कार्यक्रम। त्यसभन्दा पहिले सुनौ यो छोटो सन्देश।
7: बुखार आया है, इसे नजरअंदाज ना करें।
8: डेंगू या मलेरिया दोनों ही मच्छर जनित